শ্রোতা বাবা পানালের হাতে জিন্তা কার্যক্রমে জিন্তা ভক্তি গীত কাজ ইসকে গায়ক কাল লগা থে ই বাবু সিং লাইকাং ওর উনকে সাথি FM 100.2 মেগাহার্টজ পর আকাশবাণী কা হাফ লং কেন্দ্র হে অভি আপ সুন পায়েঙ্গে হামারি স্থানীয় ভাষাও কি আজ কি পেহলি সেবা কি অন্তিম কার্যক্রম মে বেতে কার্যক্রম ওর ইসমে সানহি মিডরনি উনকে সাথি প্রস্তুত করেঙ্গে বেতে আধুনিক গীত।